আহে পতিত পাবন নারায়ণ। গীতিকার বিষ্ণুপ্রসাদ পটনায়ক, কণ্ঠশিল্পী স্বাগত মহাপাত্র।

0: শ্রোতা বন্ধু আমার সঙ্গে আউ এক শ্রোতা জড়ি হয়েছেন, চলন্ত কথা হয়ে যা, কলটি নিয়ে যা। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো আজ্ঞা নমস্কার,
0: নমস্কার, কে
1: খুলনা
0: কহুলে? কোটু
1: হাউস
0: কহুলে?
1: নিরঞ্জন ডিলা পাইকমাল ব্লক ক্রেমলা বাহাল গাঁ রু কৌছে।
0: কে কহুলে আজ্ঞা?
1: মো নাঁ আছে রঞ্জন ডিলা।
0: আচ্ছা, রঞ্জন আজ্ঞা কহুলে নি, পাইকমাল ব্লক রু।
1: আজ্ঞা
0: আচ্ছা, কেনতা আছেন আজ্ঞা?
1: আজ্ঞা আমি ভাল আছে।
0: ভাল আছেন? আউ কাণ করছেন আপন?
1: মু জনে কার্পেন্টার আজ্ঞা।
0: ওহো, কার্পেন্টার আছেন নি?
1: হ্যাঁ
0: কাম ধাম কেমন কেনা চলছে আজ্ঞা?
1: কাম ধাম ঠিক চলছে না।
0: আচ্ছা, আপন আমার আকাশবাণী জনে নিয়মিত শ্রোতা নাই লাগুছি?
1: হ্যাঁ আজ্ঞা আমি নিয়মিত শ্রোতা, 2008 রু শুনছে।
0: হুম হুম হুম হুম আমার এই কার্যক্রম কেনতা কেনতা লাগুছে আজ্ঞা আপনার?
1: কার্যক্রম তো বহুত ভাল লাগছে আজ্ঞা।
0: হুম হুম হুম তো লাইভ ফোন ইন মাধ্যমে আপন মানে ডাইরেক্ট কথা হই পারুজন, নিজের মন পছন্দর গীত ডাইরেক্ট শুনি পারজন, নিজের যে দিন মানুষ ডেডিকেট করবার লাগি চাহুজন করি পারজন, এই সব জিনিস কেনতা লাগুছে আপনার?
1: ভাল লাগুছে। হেলে গোটে কথা আজ্ঞা, এই মিডিয়াম ওয়েভরে আমি যেতে রেডিও মাধ্যমে শুনুছু, কেতবেলে সাউন্ড টিকে কম আসুছে আমার রেডিওরে ভলিউমটা।
0: হুম হুম হুম হুম
1: সে প্রতি টিকে আপনকর যে যান্ত্রিক বিভাগ সেমানকে টিকে জনাবে।
0: হুম হুম আজ্ঞা, কারণ হেসি কি আমার ইনু তো টেকনিক্যালি এটাকে জনাই দেবো বা সেটা বি হেসি, কিন্তু আপন আমি যে রেডিও ব্যবহার করছু সেনর বি যদি প্রবলেম হবা মানে সাউন্ড যদি মানে প্রবলেম হবা বলে মানে অপারেটিং রে প্রবলেম হবা বলে বি টিকে এন্তা শুভসি, আপন টিকে তাহাকে ভালসে টিকে যদি না চলবার বেলে রেডিও কে যদি বেশি সাউন্ড সিস্টেম খারাপ হচ্ছে বলে মেবি আপনকর রেডিওরে একা প্রবলেম থাইপারে, আপন টিকে দেখাবে হেসি। আর বর্ষা কেনা হুজি? আচ্ছা, তো আজি কার্যক্রম কিন গীত শুনবা আপনার মন পছন্দ গীত কহুন।
1: গীতটা দে দেবে কল কি আওয়াজ ফিল্ম হ্যায় সেটি গীত আছে সবসে হম দূর হুই।
0: আচ্ছা, তো এই গীত কে কাকা কে আপন ডেডিকেট করবার লে চাহছন?
1: ডেডিকেট বলে আইয়া সব তো স্পেশাল সবকে না, যদি ধর্মা বলে আইয়া টাইম লস হয়ে যাবা সেদিন আর জড়ে শ্রোতা বি কল লেট হয়ে যাবা, সেটি লাগি সমস্তকে ডেডিকেট করে দেবি।
0: বহুত বহুত বঢ়িয়া কথাটি কহিলে আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ আপনার এই কথার লাগি।

0: আল্লাহ আমাকে ফের বলে আসলে আসলে সাড়ে পাঁচ চার পাঁচ সাড়ে পাঁচকে ফের বর্ষা করলে আসলে।
1: হুম হুম হুম হুম হুম তো পুরা রথযাত্রাটা পুরো মাড়ি হলা বলুন। মানে সেন তিনটা রথ আছে কি গোটে রথ নু একা তিনি বিগ্রহ চাষন? কর্লা মুন্ডা দেশি নি। আউ ঘরে সব কি কি অছন?
0: আউ আমার এটা এই সুভদ্রা রথকে রেলি সোনে তাকে রথ টানছন।
1: ওহো, খালি মানে মহিলা মানে সুভদ্রাঙ্ক রথ টানছন, বহুত সুন্দর কথা এটা। আচ্ছা আউ ঘরে কি কি অছন? আগে
0: ঘরে অছন বাপা বাবা অছন, তারপরে আমার দুই ছুয়া অছন, আউ আমার মেসে অছন। আউ
1: আচ্ছা, আজ কিন গীতটা শুনমা?
0: আজ গীত শুনমা আই মিলন কে রাত ফিলিমর সাবন কা মহিনা।
1: সাবন কা মহিনা, চলুন এই গীতকে
0: গীত ডেডিকেট গীতটিকে ডেডিকেট করবা। আজ্ঞা
1: বিলকুল কহুন, তাঙ্কর না মানে কাহাকে ডেডিকেট করবা লে?
0: প্রথমে তো আপনকু
1: আজ্ঞা ধন্যবাদ।
0: আমার তোতা মনে হলে চিত্রসেন সবর, সীমাঞ্চল সবর, মনোজ পটেল, ক্ষমা সাগর সাহু, নীলাকার রমনা, ভূর্ষব গহির, করম সানি সাহু, সুবল সাহু, লোকনাথ সাহু, লোকনাথ প্রধান, রাধাকান্ত ভই, গোবিন্দ মেহের, রবীন্দ্র মেহের, নারায়ণ মেহের, মুরলী মেহের, তারপরে আমার হলে আনন্দ মেহের, যশবন্ত পাইক, হরেশ বড়ুয়া, ধর গোবিন্দ মিশ্র, পরমানন্দ কিষাণ, পঞ্চানন পঞ্চবিহার, আও যেতে বি আমার রেডিও সমলপুর শুনেছেন সব শ্রোতাকে দেখে গীত ডেডিকেট করে দেবে।
1: যাহা বি হো, এই সব শ্রোতা বন্ধু মানুষ নিয়ে চালন আপনার মন পছন্দ এই গীতটা শুনবা।
0: ঠিক আছে আজ্ঞা, রয়েছে, নমস্কার।
1: নমস্কার।

এথর শুনুন এই গীতটা গাইছেন হিউমান সাগর আর অনন্যা শ্রীতম নন্দ। সিনেমা রুদ্রাণী দ্য পাওয়ার ওমেন, সঙ্গীতটি সজিছেন প্রেম আনন্দ, গীত লিখেছেন বসন্তরাজ সামল।

অগস্ত্যা সিনেমার এই গীতটা শুনুন, গাইছেন অনন্যা শ্রীতম নন্দ। গীতিকার সুব্রত স্বাইঁ, সঙ্গীতটি সাজিয়েছেন প্রেম আনন্দ।

বজরঙ্গী সিনেমার এই গীতকে গাইছেন হ্যুমান সাগর আর অনন্যা। গীত লিখেছেন সুব্রত সোয়াই, সঙ্গীতটি সজাইছেন প্রেম আনন্দ।

লাভ ইউ হমেশা সিনেমার এই গীতটা শুনুন গাইছেন হ্যুমান সাগর আর ইরা মহান্তি। গীত লিখিছেন বসন্তরাজ সামল, সঙ্গীতটি সজাইছেন প্রেম আনন্দ।

গীত কে গাইছেন সাধনা সরগম আর ভাবদীপ, গীত লিখিছেন সঈদ গুলরেজ, সঙ্গীতটি সাজিয়েছেন লুইস ব্যাংকস।

দিল লাললে সিনেমার এই গীতকে গাইছেন শ্বেতা, গীত লিখেছেন শ্যাম অনুরাগী, সঙ্গীতটি সাজিয়েছেন আনন্দরাজ আনন্দ।

0: রবার্ট সিনেমার এই গীতকে গাইছেন জাভেদ আলী আর চিন্ময়ী। গীত লিখিছেন স্বানন্দ কিরকিরে, সঙ্গীতটি সাজিয়েছেন এ আর রহমান।
1: பாய பாய வழ பா

শ্রোতা বন্ধু, রথযাত্রা খালি গোটে ধার্মিক উৎসব সেটা নুহে, এটা হচ্ছে ওড়িয়া জাতির ভাব ভক্তি আউ সংস্কৃতির জীবন্ত পরম্পরা। এই রথযাত্রা সহিত জড়িত থিবার অনেক নীতি মধ্যরু হেরা পঞ্চমী গোটে আকর্ষণীয় আউ তাৎপর্যপূর্ণ নীতি আয়। রথযাত্রার পঞ্চম দিন থি এই নীতি পালন করা হেসি। শ্রীজগন্নাথ বলভদ্র আউ সুভদ্রা গুণ্ডিচা মন্দিরে থিবা বেলে মহালক্ষ্মী ঠাকুরাণী প্রভুঙ্কে দেখবার লাগি পালিঙ্কি থি গুণ্ডিচা মন্দিরকে যাইসন। ই দেখবার বা হেরিবাকে নেই করি ইতার না হয়েছে হেরা পঞ্চমী। লোককথা অনুসারে মহালক্ষ্মী ই কথা জানবারকে চাহিলে যে ভগবান তাঙ্কু সাঙ্গরে কাঁ করে নাই নেলে আউ গুণ্ডিচা যাত্রা কলে। সেথিলাগি সে প্রভুঙ্কু দেখবার লাগি যাইথিলে, তাঙ্কর সাঙ্গে সে দেখা হেইনি পারবারু অভিমানরে নন্দীঘোষ রথর গোটে কাঠকে ভাঙ্গি দেইথিলে। ই যেন লীলা, এটা দাম্পত্য জীবনর মধুর অভিমান আউ স্নেহর প্রতীকায়। এথিরু জনাপড়ছে যে প্রেম থি অভিমান থাইপারে, কিন্তু আত্মীয়তা আউ অনন্ত স্নেহ বি ভরি রইতিছে। এই পরম্পরা ওড়িশার লোক সংস্কৃতি ভক্তি আউ পারিবারিক মূল্যবোধর গোটে অদ্ভুত প্রতিফলন আয়। এথর শুনমা এই গীতটা গাইছন কে আউ সুচিতা, কথাচিত্র ফোর্স, গীতরচনা জাভেদ অখতর, সঙ্গীত সজাইছন হরিশ জয়রাজ।

0: তেবে শ্রোতা বন্ধু চলন্তু পরবর্তী কলটি নিয়ে যাওয়া। হ্যালো,
1: হ্যালো,
0: কে কোথলে কোর্ট কোথলে?
1: হ্যালো, নমস্কার আয়া।
0: নমস্কার,
1: লোককলা গা কুমারি নু মই প্রশান্ত কুমার খবারি কই যায়।
0: ওহো, প্রশান্ত
1: অচল জগপাল বেহারা আজ্ঞা নমস্কার।
0: প্রশান্ত কুমারি আজ্ঞা কোথলে নে?
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ আয়া কোন
0: প্রশান্ত কুমারি আজ্ঞা কোথলে নে? আচ্ছা আচ্ছা, তাহলে আপন রেডিওর আপন পুরনা শ্রোতান লোককলা গ্রাম কুমারী রু কৌছন। লোককলা গ্রাম কুমারী রে রথযাত্রা কেনতা করি পালন করছেন আপন মানে?
1: বহুত বড়িয়া হউছে আইয়া, আমার গাড়ে তিনটা রথ। কিন্তু চারটা বিগ্রহ বিজয় আসন সেটি তিনটা রথরে।
0: আচ্ছা,
1: প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন এবং আমার অচন কালেশ্বর বাবা যেটা কি আমার শিব।
0: আচ্ছা,
1: তাঙ্কু বি আমার রথযাত্রারে আমার
0: ওহ বড়নামঙ্কর রথরে বাবা নিজে শঙ্কর ভগবানকর স্বরূপ যে আছেন সে বসন নে? যাহা বি ওইটা তো কুমারীর বিচিত্রতায়।

0: সিনেমা আপনার মন পছন্দ গীত কোন?
1: গীতটা দিয়ে দেবে কল কি আওয়াজ ফিল্ম হ্যাঁ গীতটি হচ্ছে সবসে হম দূর হুই।
0: আচ্ছা, তো এই গীতকে কাকাকে আপন ডেডিকেট করবার লাগি চাহছন?
1: ডেডিকেট বলে আজ্ঞা সব তো স্পেশাল সবকে না যদি ধরমা বলে আজ্ঞা টাইম লস হয়ে যাবে সেদিন আর জড়ে শ্রোতা বি কল লেট হয়ে যাবে সেদিন লাগি সমস্তকে ডেডিকেট করে দেবি।
0: বহুত বহুত বঢ়িয়া কথা কহিলে আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ আপনার এই কথার লাগি। যিনি যিনি শ্রোতা মানে শুনে পারছেন আপনার মুহনু এই কথা শুনলি যে সমস্ত আপনার ডেডিকেট করছেন বলি, চলুন আপনার মন পছন্দ এই গীতকে শুনে নেওয়া।
1: হ্যাঁ নমস্কার আজ্ঞা।
0: নমস্কার।

শ্রোতা বন্ধু শুনুলে হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধর পুনঃ প্রসারণের পুণি থরে হ্যালো অনুরোধ উপস্থাপনার থিলে অবিনাশ মহাপাত্র।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুবাণী কার্যক্রমে আপনার স্বাগত। উপস্থাপনার মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজির বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনরে অর্থাৎ 18 জুলাই 1925 মসিহার অ্যাডলফ হিটলর আত্মজীবনী মিন ক্যাম্প প্রকাশ পাই। এই পুস্তকরে হিটলরক পীড়িত মানসিক ও রাষ্ট্রবাদী মনোভাব সহিত জর্মানির পীড়া সম্পর্কের বর্ণনা করা যাইছি। 18 জুলাই 2002 এপিজি অব্দুল কলাম ভারতর 11তম রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হয়েছিলে। আউ মধ্য 18 জুলাই 2012 হিন্দি চলচ্চিত্রর প্রসিদ্ধ অভিনেতা রাজেশ খান্নাক নিধন হয়েছিল। শ্রোতাবন্ধু, এহাতিলা ইতিহাস পৃষ্ঠারে ঘটি যাইথিবা কেতেক ঘটনা, আশা করুছি আপনঙ্ক পাই উপযোগী হইথিব। তাহলে শ্রোতাবন্ধু, বর্তমান আলোচনা করিবা নেলসন মন্ডেলাঙ্ক জন্মবার্ষিকী সম্পর্কে। শ্রোতাবন্ধু, জুলাই 18 তারিখে সমগ্র বিশ্বরে নেলসন মন্ডেলাঙ্ক দিবস পালন করা যায়। এই দিনটি কেবল জনে মহান নেতাঙ্ক জন্মদিন নুহে, বরং মানবতা, সমানতা, স্বাধীনতা এবং শান্তি প্রতি তাঁকর অবদানক স্মরণ করিবার সুযোগ। নেলসন ম্যান্ডেলাঙ্ক জন্ম 18 জুলাই 1918 দক্ষিণ আফ্রিকার মভিজো গ্রামে হয়েছিল। ছোটবেলু সে শিক্ষা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতি আকৃষ্ট লে। শ্রোতাবন্ধু, সে সময় দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য নীতি প্রচলিত লা, কলা এবং ধরা লোক মধ্যে অসমান ব্যবহার করা যাওতিলা এবং কলা লোক মানে অনেক মৌলিক অধিকার বঞ্চিত লে। এই অন্যায় বিরোধে ম্যান্ডেলা দৃঢ় স্বর উঠাই লে। সে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ যোগ দিয়ে স্বাধীনতা ও সমানতা অধিকার পাই সংগ্রাম আরম্ভ করে তাঁক সংঘর্ষ পাই সে 27 বর্ষ জেল কাটি। এতদিন সময় জেলে রহিলে মধ্যে সে নিজের সাহস, ধৈর্য, আশা হরাই নথিলে। 1990 সে মুক্তিলাভ করে পরে সে শান্তিপূর্ণ ভাবে বর্ণবৈষম্যর অবসান পাই প্রয়াস করে। এই শান্তিপূর্ণ ভাবে বর্ণবৈষম্যর অবসান পছরে রয়েছে মহাত্মা গান্ধীক অহিংসা চিন্তাধারা। নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীক চিন্তাধারা দ্বারা বিশেষ ভাবে প্রভাবিত হয়ে সে কুলে যে ভারত আমাকে স্বাধীনতা সংগ্রামর প্রেরণা দিয়েছি, আমি দক্ষিণ আফ্রিকার সেই প্রেরণাক বাস্তব রূপ দিয়েছু। সে মহাত্মা গান্ধীকে নিজের আদর্শ ভাবে গ্রহণ করে এবং ভারতক নিজের ঘনিষ্ঠ বন্ধু ভাবে বিবেচনা করে। 1993 সে নোবেল শান্তি পুরস্কার পাই। 1994 সে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় রাষ্ট্রপতি ভাবে নিযুক্ত হয়ে রাষ্ট্রপতি হওয়া পরে সে প্রতিশোধর পথ বাছি নথিলে, বরং ক্ষমা, সহযোগ এবং জাতীয় একতাকে গুরুত্ব দিয়েছিলে। তাঁক নেতৃত্বরে দক্ষিণ আফ্রিকা গণতন্ত্র ও সমানতার নূয়া পথরে আগক বড়িছিল। নেলসন ম্যান্ডেলা কহিলে, শিক্ষা হচ্ছে এপরি এক শক্তিশালী অস্ত্র যাহাদ্বারা আমি বিশ্বক পরিবর্তন করে পারিবে। এই বার্তা আজ মধ্যে প্রত্যেক যুবপিঢ়ি পাই প্রেরণার উৎস। শেষের শ্রোতাবন্ধু, নেলসন ম্যান্ডেলাঙ্ক জীবন আমাকে শিখায় যে পরিস্থিতি যেতে কঠিন হেউ না কী, ধৈর্য, সাহস এবং দৃঢ় সংকল্প দ্বারা বড়ু বড় পরিবর্তন সম্ভব। তাহলে শ্রোতাবন্ধু, এহাতিলা নেলসন ম্যান্ডেলাঙ্ক জন্মবার্ষিকী সম্পর্কিত আলোচনা। আশা করুছি আপন মানে নেলসন ম্যান্ডেলাঙ্ক আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে সত্য, ন্যায়, অহিংসা মার্গরে অগ্রগতি করবে। তাহলে আসন্তু আপনার মনোরঞ্জন পাই গীতটি শুণবা। কথাচিত্র জাগৃতি, কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি, সঙ্গীত গুলমান গুলাম হায়দর, গীত রচনা করেছেন প্রদীপ।

শ্রোতা বন্ধু, আজির যুববাণীর বিশেষ কার্যক্রম স্বরলিপির বিষয় হচ্ছে ভাবর ঠাকুর কালিয়া ঠাকুর। তাহলে আসন্তু এ সম্পর্কে আলোচনা করা। ওড়িশার মাটিরে জন্ম নেইথিবা প্রত্যেক মানুষের হৃদয়ের এক বিশেষ স্থান অধিকার করিছন্তি শ্রীজগন্নাথ। সে কেবল পুরীর নীলাচলর অধিপতি নুহন্তি, সে ওড়িয়ার ভাব, বিশ্বাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। স্নেহরে আমি তাঙ্কু ডাকু কালিয়া ঠাকুর। কিন্তু সে কেবল কালিয়া ঠাকুর নুহন্তি, সে ভাবর ঠাকুর, ভক্তর অন্তরের নির্মল ভাবকু যে সর্বদা মূল্য দিয়ন্তি। তাহলে শ্রোতা বন্ধু, আসন্তু বর্তমান এক ভক্তিপূর্ণ গীত শুনিবা ভিকারী বড়ঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছন্তি প্রফুল্ল কর।

শ্রোতাবন্ধু, জগন্নাথ সংস্কৃতির মূলরে রয়েছে এক সরল সত্য। ভক্তির না জাতি, না ধর্ম, না উচ্চ নীচ ভেদ। যে নিষ্কপট প্রেম ও আত্মসমর্পণ রহে, সেইটি হি প্রভুঙ্কর বাস। ভক্ত শাড়বেগঙ্ কথা আজ প্রত্যেক ওড়িয়া হৃদয়ে ছুঁই যায়। মুসলমান পরিবারের জন্ম হয়ে সে জগন্নাথ অনন্য ভক্ত। তাখুড় প্রার্থনার রথ অটকি যাবার লোকবিশ্বাস আমি কহে, ভগবান জন্ম নুহে, ভক্তি হি প্রকৃত পরিচয়। সেইপরি দাসিয়া বাউরী কথা আমি মনে পকাই দিয়ে যে সমাজের দৃষ্টি সে অবহেলিত হয়ে প্রভু দৃষ্টি সে শ্রেষ্ঠ ভক্ত। তা ভক্তি ভরা নড়িয়া প্রভু গ্রহণ করে প্রমাণ করে ভাব লে ভগবান দূরে রহতি না। সেইপা তো কুহযে ভাবর ঠাকুর কালিয়া ঠাকুর। তাহলে শ্রোতাবন্ধু, আসন্তু আউ এক ভক্তিপূর্ণ গীত শুণবা ভিকারী বড়ঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছেন প্রসন্ন সামল।

শ্রোতা বন্ধু, দুই দিন পূর্বর কথা, আমি সমস্তে উৎসাহিত হয়ে রথ টাণিছু ও কালিয়া ঠাকুর দর্শন করিছু। আম মনর সবু সুখ দুঃখ প্রভু নিকটরে জনাইছু। তাহলে শ্রোতা বন্ধু, এই রথযাত্রা কেবল এক পর্ব নুহে, এহা মানবতার এক মহান উৎসব। এই দিন প্রভু নিজে আম সমস্ত ভক্তঙ্কর ঘরদ্বারক আসন্তি। সে যেপরি কহন্তি, তুমি মো পাখকু আসিপারিব না যদি মু নিজে তুম পাখকু যিবি। এই দর্শন হি আম সমস্ত ভক্তকু তাঙ্ক আড়কু টাণি নিয়ে। শ্রোতা বন্ধু, এইঠারু জনা যায় যে প্রভু কিপরি নিজের ভক্তর চিন্তা করন্তি, তার ভাবকু সুখকু দুঃখকু সংঘর্ষকু বুঝিপারন্তি। তাহলে আসন্তু আউ এক ভক্তিপূর্ণ গীত শুনিবা ভিকারী বলঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছন্তি কল্পতরু পরিড়া।

শ্রোতা বন্ধু, আজির যুবাণীর স্বরলিপি কার্যক্রম কু এইখানে সমাপ্ত করুছি। আশা করুছি আজির কার্যক্রমে আপন মানে নিশ্চিত ভাবে ভাবপূর্ণ ও ভক্তিপূর্ণ অনুভব করিথিবে। তাহলে মু রহিছি, উপস্থাপনায় থিলি আপনকর যুবা সাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

0: ছটনাগপুর এস্টেন কমিশনার লেটার লিখিছি, হজারিবাগ র সোলজার্স বিদ্রোহ শুরু করেছেন, নম্বর 8 ক্যাম্প র টু প্লয়টো নেথিরে মিশিছেন, সাম অফ দেম আর কমিং টু সম্বলপুর, সেমানে তাঙ্ক ভিতরু কাহাকু সম্বলপুর র কিং বনেইবে, আই নো সুরন্দর সায় আউ তার ব্রদর উডন্ত সায় সেই গ্রুপরে অছন্তি। শুভেতর পঞ্চকৌড়ি,
1: ইয়েস স্যার,
0: সুরন্দর সায় আর উডন্ত সায়কু ক্যাপচার করিবাকু পড়িব, বাই হুক আর বাই ক্রুক।
1: ইয়েস স্যার।
0: নাও দে আর ভেরি ডেঞ্জারাস ফর সম্বলপুর, সে মানে আসিলে সম্বলপুর ঠারে এগেন স্ট্রাইক হব, লোক মানে তাঙ্কু সপোর্ট করছন্তি। এই বিদ্রোহী মানে রাঁচি এন্টার কলা বেড়ে রাঁচির সব অফিসিয়ালস জায়গা ছাড়ি পড়াই যাওছন্তি, কটক রায়পুর পোর্স মগেইলি কেই আসিলে নাই, বর্ষাত পাই আমার সিপাহী মানঙ্কর হেলথ নট ইন গুড কন্ডিশন, সো হোয়াট টু ডু।
2: আমি অছু ক্যাপ্টেন লে, আমি অছু, আপনার ভয়ভীত হবার কৌণসি কারণ না, মহানদী বন্যা আসি যোগ কটক কিংবা রায়পুর কৌণসি সৈন্যবাহিনী সম্বলপুর পৌঁছি পারে না, তেমনি মু এই অঞ্চলর তিনজন জমিদারক আদেশ দিয়েছি, সে খুব শীঘ্র আমি প্রত্যেক 25 জন লেখায় সিপাহী সুরেন্দ্র বিদ্রোহী দলক প্রতিহত করা পঠাই দেবার নির্ভর প্রতিশ্রুতি দিয়েছেন।
1: হ্যাঁ ক্যাপ্টেন, জমাদার হরিনাথ সিং ঠিক কুছেন, আপনার হতাশ হবার কৌশি কারণ না, আমাখে রামগড়ের অতি শক্তিশালী সৈন্যবাহিনী মজুদ অনেক, সুরেন্দ্র সাহেব পক্ষর যেকোনসি আহ্বান আসলে তাকে প্রতিহত করিবার সামর্থ্য এই রামগড় ফৌজর রয়েছে।
0: বাট আই ডোন্ট ওয়ান্ট এনি ক্লাস উইথ সুরেন্দ্র সাহেব, মু তার সঙ্গে লড়াই চাও না, আই ওয়ান্ট হি অ্যালং উইথ হিজ এন্টায়ার ফলোয়ার্স শুড সারেন্ডার বিফোর আস, মু তাকে খালি নজর বন্ধ করে রাখিবি, অ্যাজ বিকজ হি ইজ এ ভেরি ভেরি পপুলার লিডার, লোকমানে তাকে প্রচুর সপোর্ট করুছেন, সেইটিপাই আই ডু ফিয়ার কেতবেলে যদি সেমানে এগিন ভাওলেন্স আরম্ভ করে দিয়ে।
2: অসম্ভব, অসম্ভব ক্যাপ্টেন লে, অসম্ভব, পাঞ্চ কৌড়ি ভলি জনে দক্ষ সুবেদার আও মো ভলি জনে বলিষ্ঠ জমাদার যেতবেলে আপনার অতি নিকটরে অছন্তি তাঙ্ক সামর্থ্য উপরে আপনি পূর্ণ বিশ্বাস রাখন্তু, আমি সুরেন্দ্র সায় আউ তাঙ্ক ভ্রাতামানঙ্কু নিশ্চয় বন্দী করিবু।
0: গুড, ভেরি গুড, এন্ড আই হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড যে বিদ্রোহী সুরেন্দ্র সায় আর উড়ন্ত সায়কু ধরিব, আমি তাকে অ্যাওয়ার্ড দেবা 250 রুপিস, এন্ড লিসন, ভায়োলেন্স করিব না, ফার্স্ট ওয়াচ দেম, ইনকোয়ার অ্যাবাউট দ্য অ্যাড্রেস, এন্ড দেন
1: সুরেন্দ্র সায়ঙ্কু ধরিবা এতে সহজ নুহে ক্যাপ্টেন লে, আপন তো জানিছন্তি গুপ্তচর মানকটারু মিলিথিবা সবিশেষ তথ্য অনুসারে সুরেন্দ্র সায়, উদন্ত সায় প্রমুখ সদল বলে আসি সম্বলপুর ঠারু মাত্র কিছি মাইল দূররে ঝরগাটি ঠারে মেলি করিছন্তি, সে মানক পাখরে পাইক সংখ্যা প্রায় 4000 হেব, তা সহিত তাঙ্কু সাহায্য করিয়া পাই আগেই আসিছন্তি রায়গড়, রতনপুর, বরপাল্লি, কোলাবিরার জমিদার মানে, শহ শহ সংখ্যারে পাইক পঠাই সেমানে সুরেন্দ্র সায়ঙ্ক সামরিক স্থিতিকু দৃঢ় করিবারে লাগিছন্তি, এভাবে মেলিকু প্রতিহত ন করিবা যায় সুরেন্দ্র সায়ঙ্কু বন্দী করিবা কাঠিকর পাঠ হইযিব।
0: ইয়েস ইয়েস ইয়েস ইয়েস আই নো, কন্ধমাল কা তহসিলদার দীনবন্ধু পট্টনায়ক আমি এই কামরে লগাই, সে লুক লগাই সব গবর রাখিছি, ইজ এ ভেরি নাইস এন্ড এফিসিয়েন্ট অফিসার, চমৎকার আইডিয়া আছে তার, অ্যাকর্ডিং টু হিজ রিপোর্ট গাঙ্গপুর, বামরা, রায়রাখল এন্ড কোলাভিরার জমিদার লোগান সুরন্দর সায়কু মদত করুছি, নিয়ার অ্যাবাউট 4000 সোলজার্স ভেজেছি, সো হোয়াট, ୱି ସୁଡ୍ ବି ପ୍ରିପେୟାର ଫର ଦି ୱାର୍ଷ୍ଟ ଏଇ ବିଦ୍ରୋହୀମାନଙ୍କୁ ଫିୟର କଲେ ଚଳିବ ନୋ ୱି ହାଭ୍ ଟୁ ଫେସ୍ ଦେମ୍
2: ହଁ ତାହା ନୁହେଁ ତ ଆଉ କ'ଣ ଆମେ ତ ସୁରେନ୍ଦ୍ର ସାଏକୁ କହିଲୁ ଆସ ଆମ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କର ଆମେ ତୁମର ଦଣ୍ଡ କୋହଳ କରିଦେବୁ ତୁମେ ଯେଉଁ ମେଳି କରୁଛ ତାକୁ ବନ୍ଦ କର ସରକାରଙ୍କୁ ବିରୋଧ କରିବା ବନ୍ଦ କରି ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଜୀବନଯାପନ କର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ ତ ନିଜେ କହିଲେ ଅବଶିଷ୍ଟ ଦଣ୍ଡାଦେଶରୁ ଅବ୍ୟାହତି ପାଇବା ପାଇଁ ହେଲେ ଆମେ କହିଲୁ ତମେ ମେଳି ଭାଙ୍ଗିଲେ ଯାଇ ତମ କଥା ଶୁଣାଯିବ ମାନିଲେ ନାହିଁ ଫେରିଗଲେ ଏବେ ଯଦି ସରକାରଙ୍କ ବିରୋଧରେ ସୈନ୍ୟ ଏକଜୁଟ କରି ଆକ୍ରମଣ କରିବାର ଯୋଜନା କରୁଛନ୍ତି ଆମେ ବି ଆଉ କାଳ ବିଳମ୍ବ ନ କରି ପ୍ରତି ଆକ୍ରମଣ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ରହିବା ଆବଶ୍ୟକ ସାର୍
0: ଦ୍ୟାଟ୍ସ ରାଇଟ୍ ଗେଟ୍ ୟୋର ସେଲ୍ଫ ରେଡି ଝରଘାଟି ଆଟାକ୍ କରିବା ପାଇଁ ସବୁ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ କର ଦିସ୍ ଇଜ୍ ମାଇ ଅର୍ଡର୍
2: ୟେସ୍ ସାର୍

0: Suna? Suna?
1: তুমি ফেরি এসেছ?
0: হ্যাঁ সুনা, 17 বর্ষ পরে মুঁ তুম নিকটকু ফেরি এসেছি। হেলে
1: হেলে পুড়ি কণ
0: এভাবে এক বেড়ে তুম নিকটকু আসছি, যেতবে মো চারিআড়ে শত্রুপক্ষর সমস্তে ঘেরি রয়েছে।
1: চারিআড়ে থাইপারন্তি, হেলে তম অতি নিকটরে তো মু আছি, তোমার নিকটতমা সহধর্মিণী।
0: কেমিতি অছ?
1: বঞ্চিছি।
0: তুমি বঞ্চিছ বলি তো মু বঞ্চি পারুছি।
1: এই বঞ্চিবাকু কোন জীবন কুহাজে?
0: জীবন কহিলে খালি বঞ্চিবা নহে সুনা, লড়াই করি বঞ্চিবার অধিকার সাব্যস্ত করি জানিলে যাই তাকু জীবন বলি আমি কইব।
1: হ্যাঁ, তুমি মাতৃভূমি পাই লড়াই করুছ, কারাবরণ করুছ, মু মা হি গোটিয়ে বলি সন্তানকু মানিষ করিবা পাই লড়াই করুছি, কারাবাসরে নহলে বি নিজ ঘরে নিজে বন্দী।
0: মিত্রবানু বড় হই সারিথিবনি?
1: খালি বড় নহে, তা তুণ্ডরে বি উলগুলানর ভাষা শুনিবাকু মিলিলানি।
0: আচ্ছা, কাহার পুও কি সে?
1: এমিতি এক বীর পুরুষর পুও যে নিজ দেশ মাতৃকা পাই সংসারর সবু যাক সুখকু জলাঞ্জলি দেই পারন্তি।
0: হাও, এমিতি এক বীরা নারীর সন্তান যে অনায়াসরে নিজ স্বামীকু চন্দন তিলক মখেই যুদ্ধক্ষেত্রকু পঠেই দেই পারন্তি।
1: তুমি বস, মু তোমা পাই কিছু।

মেধাতালিকা বাহার বার উতরু আইবা 21 নু 23 তারিখ ভিতরে যোগ্য ছাত্রছাত্রী মানে শিক্ষানুষ্ঠান মানকে যাইকি না লেখে পারবে। ই মাস 29 তারিখ থি শেষ খেপ মেধাতালিকা বাহারবা। ই মাসর 27 তারিখ নু স্নাতক শ্রেণী থি পাঠপড়া মূল হেবার সহিত উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ আয়োজিত ইনস্ট্যান্ট পরীক্ষা ফল বাহারবার উতরু 2 নম্বর খেপ না লেখা লাগে বিজ্ঞপ্তি বাহারবা বলে জনাপড়িছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কেন্দ্র সরকারঙ্কর সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় তরফ 72 নম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষণা করা যাইছি। অভিনেত্রী ইয়ামি গৌতমীঙ্কর আর্টিকল 370 শ্রেষ্ঠ ফিচর ফিল্ম ভাবে মনোনীত হয়েছে। শ্রেষ্ঠ অভিনেতা ভাবে মালয়ালম অভিনেতা মামুটি, হিন্দি চলচ্চিত্র অভিনেতা কার্তিক আর্যনকু বছা যাইছে। সেন্তা অমর্ত্য ভট্টাচার্যঙ্ক নির্দেশিত লহরি শ্রেষ্ঠ ওড়িয়া চলচ্চিত্র ভাবে পুরস্কার পাইবার লাগি মনোনীত হয়েছে। রাইজে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীমানক লাগি কাম করুথবার খাস বিদ্যালয়মানকর পরিচালনা ব্যবস্থাকে সুসংহত করবার লাগি রাজ্য সরকার পদক্ষেপ নেইছন। ভিন ভিন স্বেচ্ছাসেবী সংস্থা তরফ পরিচালিত খাস বিদ্যালয়মানকর সর্ভে করবার লাগি সরকার নির্দেশ দেইথবার জনাপড়িছে। ই বাবদে সামাজিক সুরক্ষা ও ভিন্নক্ষম সশক্তিকরণ বিভাগর অতিরিক্ত শাসন সচিব ভাস্কর রৈত সবু জিলা সমাজ সুরক্ষা অধিকারীঙ্কু নির্দেশ দেইছন। পুরী শ্রীমন্দির প্রশাসন কার্যালয় এএসআইর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাঢ়ী বৈঠকটি অধ্যক্ষতা করি গর্ভগৃহ নাটমণ্ডপ আ ভোগমণ্ডপর মরামতি কাম লাগি বিস্তৃত আলোচনা করে। বৌদ্ধটানে সহকারী নির্বাচন পঞ্জীকরণ অধিকারী সহায়ক অধিকারী আ বৈষয়িক কর্মচারী লাগি পোস্ট ড্রাফ্ট তালিম কার্যক্রম হয়েছে। ইথি খসড়া ভোটর তালিকা বাহারবার উতরু দাখল হইতবার দাবি আও আপত্তি শুনানি তার যাঞ্চ আইনসম্মত প্রক্রিয়ার অনুসরণ আও সঠিক নিষ্পত্তি গ্রহণ বাবদে বিস্তার ভাবে তালিম দিয়া যাইথিলা। কেন্দ্র গৃহ আও সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফ অমৃত 2.0 যোজনা অধীনটি সহরাঞ্চল বর্ষা পানি সংরক্ষণ ভূতল জল পুনর্ভরণ জলাশয় পুনরুদ্ধার আও থাই জল পরিচালনা ক্ষেত্রটি বহুত পদক্ষেপ নিয়া যাউছি। পানি সুরক্ষা সুনিশ্চিত করবার ও জলবায়ু পরিবর্তন পরিস্থিতির মোকাবিলা করবার এই কার্যক্রমর মূল লক্ষ্য হয়। অভিযান অধীনটি দেশের 27টা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পাখাপাখি 900টা সহরাঞ্চল স্থানীয় সংস্থা সক্রিয় ভাবে সামিল হয়েছেন। নুয়াপড়া পুলিশ তরফ মিশন ফিট নুয়াপড়া অভিযানটি 5 কিলোমিটর ওয়াকাথন আয়োজিত হয়েছে। সুস্থ শরীর সুদৃঢ় মন আর নিশামুক্ত সমাজ গঠনর বার্তা নেই হইতিবার ওয়াকাথনকে জিলাপাল মধুসূদন দাস আর আরক্ষী অধীক্ষক অমৃত পাল সিং পতাকা দেখাই শুভারম্ভ করে। ঘরোই ভাবে বিকশিত পহেলা মহাকাশ প্রক্ষেপণ যান বিক্রম 1 সফলতার সহ কক্ষপথন অবস্থাপিত হয়েছে। মিশন আগমন অধীনটি আন্ধ্রপ্রদেশর শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র নু দ্বিপহরের 12:05 তার উৎক্ষেপণ করা যাইথিলা। ইটা সফলতার সহ নিজের কক্ষপথ প্রক্ষেপণ ক্ষমতা হাসল করিথিবার ভারত পৃথিবীর 3 নম্বর রাষ্ট্র হয়েছে। ই মহাকাশ যানকে হায়দ্রাবাদ ভিত্তিক এরোস্পেস স্টার্টআপ স্কাইরুট তরফ তৈয়ার করা যাইছে। ভারতীয় মহাকাশ কার্যক্রমর জনক ডক্টর বিক্রম সরাভাইঙ্ক নাথি নামিতি বিক্রম 1 মহাকাশ যান পৃথিবীর নিম্ন কক্ষমণ্ডল অবস্থাপিত হইতিবার সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফলতা লাগি স্কাইরুট এরোস্পেস সংস্থাকে শুভেচ্ছা জনিছন। ইথি সামিল কর্মকর্তাঙ্কর সঙ্গে শ্রী মোদী টেলিফোনটি আলোচনা করিছন। শ্রী মোদী কহিছন এই সফলতা যুববর্গঙ্কু প্রোৎসাহন আর নবসৃজন ক্ষেত্রটি প্রেরণা যোগাবা। পানিপাগ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর তার আখরপাখর উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ সমুদ্র খড়িন সক্রিয় লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা লাগি রয়েছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আইবা 24 ঘণ্টা ভিতরে 6টা জেলাকে জবর বর্ষা লাগি সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের ঘায়ে শ্রীক্ষেত্র পুরীন আউ কিছু সময় উতরু আড়প মণ্ডপকে বিজে করবে চতুর্ধা মূর্তি। আইবা কালঠনু গুন্ডিচা মন্দির মিলবা আড়প অভড়া। রাজ্যে নুয়াকরি নিযুক্ত হইতবার স্বতন্ত্র উন্নয়ন পরিষদর অধ্যক্ষ আর উপাধ্যক্ষঙ্কর সঙ্গে ভিন ভিন বিষয়টি আলোচনা কলে মুখ্যমন্ত্রী। ভুবনেশ্বর এইমসর সমাবর্তন উৎসবটি ছাত্রছাত্রীমানকু ডিগ্রি প্রদান কলে কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া পটেল। আর কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রণালয় তরফ ঘোষণা হেলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লহরি শ্রেষ্ঠ ওড়িয়া চলচ্চিত্র। আজর আঞ্চলিক খবর ইন শেষ হেলা জুহার।

0: শ্রোতা বন্ধু, এই পরিপ্রেক্ষীরে আজির বনানীরে রয়েছে এক বিশেষ আলোচনা। আলোচনার বিষয় হেলা বৃক্ষরোপণ ও তার যত্ন। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আমা সহিত অছন্তি বনখণ্ড অধিকারী সুদর্শন বেহেরা। তাঙ্ক সহিত আলোচনার অংশ গ্রহণ করুছন্তি দুর্গা মাঝি।
1: শ্রীযুক্ত বেহেরা, আপনাকে স্বাগত করুছু বনানী কার্যক্রমকে। নমস্কার।
2: নমস্কার।
1: তবে এই যে বৃক্ষরোপণ আমি কহুছু, নিশ্চিত আমি হৃদয়ঙ্গম করিবা দরকার। কেতে মহৎপূর্ণ, কেতে মহৎ কাম এটা।
2: সাধারণত দেখন্তু, বৃক্ষরোপণ গোটে মহত কার্য। আম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল বিভাগ তরফ বিভিন্ন প্রকার বৃক্ষরোপণ কার্যক্রম এবর্ষ নিয়ে যাইছি। সাধারণত আমার যে প্লানশন স্কিম সব রয়েছে, আপনার দেখুন লন্ডা পাহাড়ের বৃক্ষরোপণ কিংবা ইকোনমিক প্লানশন কিংবা সহরাঞ্চল বনীকরণ, তা সহ পথপ্রাস বনীকরণ, তাহত ক্ষতিপূরক বনীকরণ যেটা কুহ কম্পেনসেটরি আপ্রোসিয়েশন রয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় নিশ্চিত গ্রামীণ রোজগার যোজনার এমজিএনআরএস স্কিমে প্লানশন করা হচ্ছে, তা সহ জাতীয় বনীকরণ যোজনা যেটা রয়েছে ন্যাশনাল আফ্রোসন প্রোগ্রাম, সেথে মধ্যে আমার প্লানশন সব নিয়ে যাইছি। আমার সাধারণত জুলাই 1 রু জুলাই 30 কিংবা অগস্ট 15 পর্যন্ত সাধারণত প্লানশন করা হয়ে থাকে। এমনি দেখা যাচ্ছে যেটি বর্ষা আগ আসছে সে সময় মধ্যে জুন 15 পরে পরে কি জুন 25-30 মধ্যে প্লানশন কাম আরম্ভ করা হয়ে থাকে।
1: তবে কথা হচ্ছে, যেমতি গোটি পিলা জন্ম নেওয়া পরে তার যেমতি যত্ন নেই থাও, সেইপরি গোটি ছোট শিশু অবস্থায় গোটি চারা যেতবে থাকে তাকে মধ্যে সেইভাবে যত্ন নেবার নিহাতি আবশ্যক রয়েছে। তেমন সেই যে গছ আমি লগাইছে সময় অনুসারে তার যত্ন নেওয়া কথা, তাহলে গুরুত্বপূর্ণ না কন কুছন্তি
2: আপনার? সাধারণত দেখুন আমার গছ লগাইবা পূর্ব নর্সারি কাজ আমার নভেম্বর।

শ্রোতাবন্ধু শুনুলে সুগম সঙ্গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর প্রচার করছ সাপ্তাহিক চিঠিপত্র কার্যক্রম আপনার চিঠি পাইছুর পুনঃ প্রসারণ উপস্থাপনা কৈবর্ত সাহু ও অবিনাশ মহাপাত্র।

0: চারুলতে, তুম কণ্ঠর সুললিত স্বরের গীত শুনে সতরে মুগ্ধ হয়ে গলি।
1: খালি কোন মো গীত আপনার মুগ্ধ করে কবি?
0: গীত ব্যতীত তোমার এই ভুবন মোহিনীর উপরে যে চুম্বকীয় আকর্ষণ অছি, পাদরে ঘুঙ্গুর বাঁধি নৃত্যর তাড়ে তাড়ে তুমি যে মাদকতা সৃষ্টি কর, কেবল মু কী শ্রীক্ষেত্র প্রত্যেক রসিক পুরুষ তোম প্রতি আকৃষ্ট হওয়া কিছু আচম্বিত কথা নুহে। কণ হল চারুমুখী, হঠাৎ তুম চন্দ্রমুখে কলাবাদল ঢাঙ্কি হয়ে গেল যে মো কথা শুনে।
1: আপনার কথা মিছ নুহে কবি, এ রূপজীবীর রূপ শিখার যেকোন পুরুষ পতঙ্গ পরি ঝাস দেওয়া আদৌ আচম্বিত কথা নুহে। মোর এ অনিন্দ্য রূপ ছটার কেতে যে যুবক প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হতে তার ঠিকা না। মু অলক্ষণী কেতে যে সুখী দম্পতিঙ্কর সুনা সংসারক চুনা করেছি, কেতে কেতে পতিব্রতা রমণী কোলর তাঁর স্বামী দেবতা ছড়াই আনিছি, তার মধ্যে ইয়তা নাই। শ্রেষ্ঠী আউ ধনিক মানে তো এ বারাঙ্গনার পাদ তলে আয় অলঙ্কার আউ বিপুল পরিমাণর ধন অজাড়ি দেই সর্বহরা পালটিছন্তি, এতে পাইবা সত্ত্বে বি এ জাতি সন্তুষ্ট নুহন্তি।
0: আউ কোন পাইলে তোমানে সন্তুষ্ট হই ফেরব চারুলতা?
1: ধন, প্রচুর ধন। এই ধন পাইবা পছরে আমমানঙ্কর ঘৃণ্য লালসা কেতে যে নিম্ন স্তরক যাইপারে সে কথা শুনিলে আপন মধ্যে আমাকে ঘৃণা করিবে।
0: ঘৃণ্য লালসা?
2: মল্লি কুহ ভাই, আমার এই ঘৃণ্য প্রবৃত্তিক আক্ষেপ করি